0: ইন্ডিয়ার আলাম ইলাভিনিল ওয়ালা রিবন সিলভার মেডেল থানকা দাতলাম কমে সা মিটার ক্যাপমো রাইফার ইভেন রাত আই চি নাগোয়া এশিয়ান গেম জাপান হাই দুঙিত ইলাভিনিল ওয়ালা বিরাম সোনাম মাস্কাল বিদর্শা বিনোদ ক্রা কান্ত্রি কংপাং মেডেল লাউকা দাতলা ওরা মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর ডিস্ট্রিক্ট ক্যাপমোকং নিয়ন ইয়েলো এলার্ট ফিগা দাতলা পাবম পোরে ওরা আনসাও মো ডিস্ট্রিক্ট ক্যাপমো হাইওয়ান মো ওয়াংসো দিতা দানসামাং খাই কত দাতলা ওরা আনলি কাসু কিন মাতান থাকিয়া
1: এইচআইভি নাট আন দাম হি লাই কাসাং মিট নাইচং নাট আন ভি কিন কত জন্মাং
2: এইচআইভি নাট আন এইচআইভি কনান আভি এইচআইভি কনান নং মাহরুন নং এই ক্রনে কনান ভি লুংথাও বিজি হাই কাওয়ার এইচআইভি নাট আন ওয়ান নাও হাই কা সাই ফুলোমাং
1: ওয়ান কনে তাম শুনিং করা মান নাই রক সং ক্রনে হকিব ক্রনে বড়া করা সা চা ক্রনে বড়া জিক কা সক নে হি এইচআইভি নাট আন মফুড হমাং
2: এইচআইভি নাট আন সাই হে তাম বম তো তসি বিলি খান লা শিনিন নাট আন পাংওয়ে নিলার তসি চানে কিন কসু কাউন্সিল মাং
1: আন নাট আন বি দন তসি মাই নাট আন দাম হি খাই ক্রো শুনিং তসি হি খান লা শুনিং বড়া এইচআইভি কনাট সান বি নাই তঙ্গাম ক্রো মাই এইচআইভি নাট আন দাম হি তিনাং তঙ্গিন কাং ন্যাশনাল এইডস হেল্পলাইন নাম্বার 1097 লেট কল কা শুনিং বড়া আঞ্জা লাই আন অরুণাচল প্রদেশ এইডস কন্ট্রোল সোসাইটি DHS নাহার লগন হেলাম কা খাই চং গ্লা চং কাং খাই থাও কা প্রমাং নাই

নগাছি খা মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর এম সি আই মে ইয়েলো এলার্ট হে অরুণাচল প্রদেশ মাচে হু ডিস্ট্রিক্ট লাপায় পাপুমপারে ডিস্ট্রিক্ট বি ওচি খা আই মাহ আয় হজি ডিস্ট্রিক্ট মা হে তানো আই নামুয়া আবিলি চৌদা লাগাচি খা এ চাহাচি আশে হাউস কেমন হে তানো আই চুমেন্দে চাষে চাহুজি